0: announces deal for complete disarmament of Hamas and other armed groups in Gaza. IMD forecasts extremely heavy rainfall in several parts of Gujarat during next 48 hours. Fishermen advise not to venture into sea till tomorrow. And weightlifter Lovepreet Singh wins silver medal at Commonwealth Games. Seema Kali Ramana bags bronze medal in discus throw. And with that, we end the morning news. Have a nice day.
1: আকাশবাণী রাউরকেলা শ্রোতাবন্ধু আসন্তু শুনিবা সুগম সঙ্গীত কার্যক্রম। প্রথমে কনক বলবন্ত রায়ঙ্ক কণ্ঠরে শুনিবা এই গীতটি ঋষিকেশ পণ্ডাঙ্ক রচনারু।

শ্রোতাবন্ধু, উপভোক্তা পাখে পৌঁছবা সবুঠ সুলভ এবং সহজ মাধ্যম হচ্ছে আকাশবাণী। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং ডায়াল করন্তু এই টেলিফোন নম্বর কু 8249809672 8249809672। শুণুচার সুগম সঙ্গীতর কার্যক্রম বর্তমান দ্বৈতকণ্ঠে শুণবা